0: ওমর দ্বারা তো তারা তো এরকম দ্বারা তো তারা তো এরকম দ্বারা তো তাদের এরকম দ্বারা তো তাদের এরকম দ্বারা তো এরকম দ্বারা তো তোর এরকম দ্বারা তো তাদের ওমা দ্বারা তো তারা তোর এরকম দ্বারা তো তারা তো এরকম
1: Tashi Delek, number 2, Lamrum Shevi, Geji Gundru Taveto, Pyoji Nangcho Senshiye. Hi, you are listening to Lamrum Internet Radio, Tibetan Buddhist teachings for the planet Earth.

0: আমার দাঁড়াতো দাঁড়াতো এখন দাঁড়াতো দাঁড়াতো এরকম দাঁড়াতো দাঁড়াতো এখন দাঁড়াতো দাঁড়াতো এখন দাঁড়াতো এরকম দাঁড়াতো এরকম দাঁড়াতো দাঁড়াতো আমার দাঁড়াতো দাঁড়াতো এরকম দাঁড়াতো দাঁড়াতো এরকম এরকম দাঁড়াতো দাঁড়াতো এরকম দাঁড়াতো দাঁড়াতো এরকম দাঁড়াতো দাঁড়াতো এরকম দাঁড়াতো দাঁড়াতো এরকম দাঁড়াতো দাঁড়াতো এরকম দাঁড়াতো দাঁড়াতো এরকম দাঁড়াতো দাঁড়াতো আমার দাঁড়াতো দাঁড়াতো এরকম দাঁড়াতো দাঁড়াতো এরকম দাঁড়াতো দাঁড়াতো এরকম দাঁড়াতো দাঁড়াতো এরকম দাঁড়াতো দাঁড়াতো এরকম দাঁড়াতো দাঁড়াতো এরকম দাঁড়াতো দাঁড়াতো এরকম দাঁড়াতো দাঁড়াতো এরকম দাঁড়াতো দাঁড়াতো এরকম দাঁড়াতো আমার দাঁড়াতো দাঁড়াতো এরকম দাঁড়াতো দাঁড়াতো এরকম দাঁড়াতো দাঁড়াতো এরকম
1: দাঁড়াতো দাঁড়াতো লামরম সেবে কেজি গুন্ডু ঠাবে তো ফুগি নাংছো সেনশিয়ে হাই ইউ আর লিসেনিং টু লামরম ইন্টারনেট রেডিও Tibetan Buddhist teachings for the planet Earth.